আজ শুক্রবার, তেসরা আশ্বিন 1948 শকাব্দ, 25শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 7ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:28, 17 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 5:28, 17 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 23 সেকেন্ড।

0: for indigenous development of a 20 MK dilution refrigerator for quantum applications. It is the first high-value agreement under the 500 crore rupees corpus earlier approved by Defence Minister Rajnath Singh for deep tech and cutting-edge projects. External Affairs Minister Dr. S. Jaishankar held a meeting with Prime Minister of Antigua and Barbuda, Gaston Brown, on the sidelines of UNGA in New York. In a social media post, Dr. Jaishankar said the development partnership, capacity building and climate change cooperation are going forward. He also expressed India's strong commitment to the success of Commonwealth Heads of Government meeting. India has reaffirmed its clear and consistent support for the two-state solution to resolve Israel-Palestine conflict. Secretary of State C.B. George attended the high-level ministerial meeting of the Global Alliance for the Implementation of the Two-State Solution in New York on the margins of UNGA yesterday. In a statement, External Affairs Ministry said that India's approach combines political commitment with practical support. And in the Asian Games 2026, Indian runners have clinched silver in the mixed 4 into 400 meter relay race at Nagoya. Before that, Seema Kumari won bronze in the 10,000 meter race after finishing at third spot in 32.50 minutes. The achievement marks India's first medal in the women's 10,000 meter event at the Asian Games in 16 years. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা এখন শুনবেন আগামী কয়েক ঘণ্টার অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত কোরআন থেকে পাঠ, ৬:০৫, সঙ্গীতাঞ্জলি, ৬:৩০, আজকের চাষবাস, কথিকা আমন ধানে রোগ পোকা নিয়ন্ত্রণ বলবেন ড সৌরেন্দ্রনাথ দাস, ৬:৪০ আপনার স্বাস্থ্য, ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনা অমৃত হালদার রায় ও প্রণব নস্কর, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা, ৮:০০ জানাও জানা কথিকা ছাদু সস্ত্রাক মাশরুম বলবেন ড অভিক সামন্ত, দ্বিতীয় পর্ব, ৮:০৫ নিরাময় উচ্চ রক্তচাপ ও হৃদরোগ, ৮:২০ গান্ধী চর্চা পল্লী সমাজের সংস্কার ও গান্ধীজি বলেছেন ড রেণুপদ ঘোষ, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা লহরা শিল্পী পণ্ডিত সুজিত সাহা, ৯:০০ গানে গানে বাংলা ছায়াছবির গান, ৯:২৫ সমীক্ষা, ৯:৩০ গানে গানে পরবর্তী অংশ, ১০:০০ গানের ভেলা উপস্থাপনা কার্তিক ঘোষ, ১১:০০ যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনা সম্পূর্ণা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী, ১২:১২ নজরুল গীতি শিল্পী মদন মান্না, ১২:১৫ লোকগীতি শিল্পী রীতা বসু, ১২:৩৩ উনজ ও মেরিদুন ফসল গবাদি পশু পাখি রোগ এ বিষয়ে ড উৎপলিন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সমীরণ বন্দ্যোপাধ্যায়, ১:০০ গীতিকা ১:৪৫ মহিলা বহল আলাপী কলম অতিথি মৌসুমী মুখোপাধ্যায় উপস্থাপনা অনিন্দিতা মল্লিক, ২:০০ সাঁওতালি সঙ্গীত পরিবেশনে মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, কথিকা নমামি গঙ্গা যোজনা বলবেন ড দীনবন্ধু সোরেন, দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:০০ ক্রীড়াঙ্গন উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়, মাঠে ময়দানে প্রতিবেদনটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরুণ ময়রা, ৫:৩০ বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা থাকবেন আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা হালদার এবং ৩ বিদ্যার্থী, বিষয় নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান, সন্ধ্যা ৬:০৫ সাঁওতালি লোকগীতি পরিবেশনে পূর্ণচন্দ্র তোরেন ও সহশিল্পীবৃন্দ, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠান স্বরচিত ছোট গল্প পাঠ বলবেন বাদল হেমব্রম, লোকগীতি পরিবেশনায় লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ, ৬:৩৮ কৃষি কথার আসর, প্রথমে মাটির স্বাস্থ্য, স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও টেকসই কৃষি গুরুত্ব, পরে আমাদের রাজ্যে খারিফ ডাল চাষের সম্ভাবনা এ বিষয়ে আলোচনা থাকবেন অধ্যাপক রাজীব নান, ড স্বরূপ কুমার চৌধুরী এবং সুব্রত চক্রবর্তী, ৭:৩০ সমীক্ষা বলবেন বৈজয়ন্ত চক্রবর্তী, ৮:০০ বাংলা নাটক এবং ইন্দ্রজিৎ রচনা বাদল সরকার প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়, ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান তবলা লহরা শিল্পী পণ্ডিত সুজিত সাহা, ৬:৩০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমন্ত বোস, ৯:৪৫ রজনীকান্তের গান পরিবেশনে সুর শিখা, ১০:১০ সেবা সংকল্পে অভিযান প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, ১০:২৫ নজরুল গীতি শিল্পী মদন মান্না, ১০:৪৫ হাওয়াইয়ান গিটার শিল্পী পূজা সমাদ্দার, ১১:০০ লোকগীতি শিল্পী রীতা বসু, ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল শিল্পী সোহিনী রায় চৌধুরী, সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ সুভদ্র সঙ্গীত সেতার শিল্পী পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী, সাহা। ছটা বেজে ৩৫ মিনিটে রামচরিত মানুষ পর্ব ২৪৪,

ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভজন শিল্পী সোহিনী রায়চৌধুরী, সাতটা বেজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা নীনা মোদক, সাড়ে আটটায় রজনীকান্তের গান পরিবেশনায় সুরশিখা, আটটা বেজে পঞ্চাশ মিনিটে লোকগীতি রীতা বসু, নটা বেজে দশ মিনিটে রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার, বেলা দশটা বেজে পনেরো মিনিটে অঞ্জু পাণ্ডে উপস্থাপনা শাহনাজ খাতুন, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান গোল্ডেন ওল্ডিস উপস্থাপনা সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, দুপুর বারোটায় সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, বারোটা বেজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, একটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, আড়াইটায় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান তবলা লহরা পণ্ডিত সুজিত সাহা, দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে পডকাস্টের ত্রয়োদশ পর্ব ধারাবাহিক প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ, অতিথি পদ্মশ্রী বাসন্তী দেবী, যিনি প্রকৃতি সংরক্ষণ এবং উত্তরাখণ্ডের কোশি নদীর সংরক্ষণ নিয়ে কাজ করে চলেছেন। পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, ছটা বেজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, সাড়ে ছটায় গুলগুলশান উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, সাতটা বেজে দশ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক থাকছে। দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দর্পণ, রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটায় জাপানে অনুষ্ঠিত দু হাজার ছাব্বিশ এশিয়ান গেমসের কুড়িতম আসরের প্রতিদিনের হাইলাইট, দশটা বেজে ত্রিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় অভিষেক মণ্ডল, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা সুবাদ্য সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। প্রথমে শুনবেন রাগ কোমল ঋষভ আশাবরী, পরে শুনবেন রাগ ললিতা।

সৌভাগ্য সঙ্গীত অনুষ্ঠানে শুনলেন সেতার, শিল্পী পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। প্রথমে শুনলেন রাগ কোমল ঋষভ আশাবরী এবং পরে শুনলেন রাগ ললিত। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন রামচরিত মানস পর্ব 244।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানসের 244তম পর্ব। এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল সকাল 6:35 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভজন, শিল্পী সোহিনী রায়চৌধুরী।

শুনলেন মীরার ভজন, শিল্পী সোহিনী রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছ, বা ধরো আস্তে আস্তে ঘুমটা কাটছে, এই সময়টা আমরা প্রথমে কি করি বলতো বন্ধুরা? কেউ ফোন খোঁজে, কেউ চা খোঁজে, কেউ আবার অ্যালার্মটা বন্ধ করে ভাবে আর 5 মিনিট। কিন্তু একটা কাজ জেনে বা অজান্তে আমরা সবাই করি, কি বলতো? শ্বাস নিই। মজার ব্যাপার কি জানো, চা না খেয়ে একদিন চলতে পারবো, ফোন ছাড়াও কয়েক ঘন্টা চলা যেতে পারে, এমনকি সকালের ব্রেকফাস্টও যদি মিস হয়ে যায় তাহলেও কিন্তু খুব একটা ক্ষতি হবে না। কিন্তু শ্বাস নেওয়া মিস করার কোনো অপশানই আমাদের কাছে নেই। আর যে জিনিসটা ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না, তার কথাই আমরা সবচেয়ে কম ভাবি। আর আজ তাই কথা বলবো সেই জিনিসটাকে নিয়েই। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 7:12:34। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে চলে এসেছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজ ওয়ার্ল্ড লাংস ডে, অর্থাৎ বিশ্ব ফুসফুস দিবস। ফুসফুস কিভাবে কাজ করে, কোন অভ্যাসগুলো ধীরে ধীরে তার ক্ষতি করছে, শহরের বাতাস আমাদের কতটা প্রভাবিত করছে, ধূমপান ও প্যাসিভ স্মোকিংয়ের ঝুঁকি, অ্যাস্থমা থেকে শুরু করে অন্যান্য লাং ডিজিজের কথা আজ তোমাদের বলবো। আর সবচেয়ে বড় কথা তোমাদের বলবো যে আমরা নিজেরাই কিভাবে আমাদের ফুসফুসকে একটু বেশি ভালো রাখতে পারি। আর তাই আপাতত এখন একটা কাজ করা যেতে পারে, একটুখানি সময় বেশ একটু আরাম করে বসো তো বন্ধুরা, আর গভীর করে একবার শ্বাস নাও, আর নিজের মনকে বলো যে এই শ্বাসটার যত্ন আমি নিজেই নেব। আর ততক্ষণ তোমাদের জন্য থাক সকাল সকাল এই মন ভালো করা গানটা।

0: ফিরে এলাম শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানের পর। আর আজ ওয়ার্ল্ড লাংস ডে অর্থাৎ বিশ্ব ফুসফুস দিবসে তোমাদের বলবো ফুসফুস নিয়ে নানান খুঁটিনাটি কথা। তবে বিশ্ব ফুসফুস দিবস ছাড়াও আজকের দিনটির কিন্তু আরও বিশেষত্ব আছে। চলো তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক আজ এই দিনে।
1: আজ এই দিনে।

1916 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দীনদয়াল উপাধ্যায়, একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন তিনি। 1920 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী নামে পরিচিত। 1933 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সত্য বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা ছিলেন তিনি। 1939 সালের আজকের

0: স্বাধীনে জন্মগ্রহণ করেন ফিরোজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক। 1946 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশেন সিং বেদী, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার। 1969 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ব্রাত্য বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্যাভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। 1977 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দিব্যা দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ১৯৫৫ সালের আজকের দিনে প্রয়াত হন রুকমা বাই, ভারতে প্রথম অনুশীলনকারী ভারতীয় মহিলা চিকিৎসক ও নারীবাদী ব্যক্তিত্ব। 1969 সালের আজকের দিনে প্রয়াত হন মধু বসু, আসল নাম সুকুমার বসু, বিখ্যাত বাঙালি চিত্র পরিচালক, অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব। 1990 সালের আজকের দিনে প্রয়াত হন প্রফুল্ল চন্দ্র সেন, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, গান্ধীবাদী নেতা এবং পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 2020 সালের আজকের দিনে প্রয়াত হন এস পি বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। 2021 সালের আজকের দিনে প্রয়াত হন কমলা ভাসিন, ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকার কর্মী। এছাড়াও আজকের দিনটি বিশ্ব ফার্মাসিস্ট দিবস এবং ওয়ার্ল্ড লাংস ডে হিসেবে পরিচিত।
1: আজ এই দিনে
0: শুনলাম আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাগুলির কথা। আর ফুসফুস নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার আগে আরেকটা না হয় গান শুনে নেওয়া যাক। ফিরে আসছি গানের ওপারে।

ফিরে এলাম শিল্পী শুভমিতার কণ্ঠে গানের পর। আর এবার আর কোনো বাহানা না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের শরীরে দুটি ফুসফুস রয়েছে, ডান দিকে একটি এবং বাঁদিকে একটি। আমরা যখন শ্বাস নিই, বাতাস নাক বা মুখ দিয়ে শরীরে ঢোকে, তারপর সেই বাতাস পৌঁছায় ফুসফুসের ভিতরে। ফুসফুসের একেবারে গভীরে রয়েছে অসংখ্য ক্ষুদ্র বায়ুথলি। এই ছোট ছোট বায়ুথলি বা এয়ার স্যাক্সের কাছেই ঘটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা যে বাতাস থেকে অক্সিজেন নিই, সেই অক্সিজেন রক্তে পৌঁছায়, আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বেরিয়ে এসে আমরা যখন শ্বাস ছাড়ি, তখন শরীরের বাইরে চলে যায়। অর্থাৎ খুব সহজ করে বললে, শ্বাস নেওয়ার সময় শরীর অক্সিজেন পায়, আর শ্বাস ছাড়ার সময় শরীর কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। কাজটা শুনতে ভীষণ সহজ, কিন্তু এই কাজটা চলছে আমাদের ঘুমের মধ্যেও। আমরা যখন ঘুমিয়ে আছি, ফুসফুস কাজ করছে। আমরা সিনেমা দেখছি, ফুসফুস কাজ করছে। আমরা হাসছি, ফুসফুস কাজ করছে। আমরা রেডিও শুনছি, ফুসফুস তখনও কাজ করে চলেছে। আমরা শুধু শ্বাস নিচ্ছি, আর ফুসফুস আমাদের জন্য কাজ করেই চলেছে। একটা মজার বিষয় কি জানো, আমরা সাধারণত নিজের শ্বাসের দিকে মনই দিই না, কিন্তু যখন

দিয়ে দ্রুত উঠি, দৌড়াই বা খুব পরিশ্রম করি, তখন হঠাৎ বুঝতে পারি আরে আমি তো হাঁপিয়ে যাচ্ছি। কারণ তখন শরীরের অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। তাই হাঁপিয়ে যাওয়া সবসময় অসুস্থতার লক্ষণ নয়। শারীরিক পরিশ্রমের পর দ্রুত শ্বাস নেওয়া স্বাভাবিক। কিন্তু যদি অল্প হাঁটলে অস্বাভাবিকভাবে শ্বাসকষ্ট হয়, যদি বারবার কাশি হয়, যদি শ্বাস নেওয়ার সময় উইজিং বা শো শো শব্দ হয়, যদি বুক ভারী লাগে, তখন সেটাকে শুধু ঠান্ডা লেগেছে বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। কারণ শরীর অনেক সময় ছোট ছোট সিগন্যাল দিয়েই আমাদের সতর্ক করে। আমরা জানব কী কী করলে আমাদের ফুসফুস দুর্বল হয়ে পড়ে আর কী করা উচিত ফুসফুসকে ভালো রাখতে। তবে এখন তোমাদের জন্য রইল এই গানটি।

অনুপম রায়ের কণ্ঠে গানের পর আর আজ বিশ্ব ফুসফুস দিবসে তোমাদের বলছি, ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি করা উচিত আর কি উচিত নয়। ফুসফুসের সঙ্গে সরাসরি জড়িত স্মোকিং। সিগারেটের ধোঁয়ায় রয়েছে অসংখ্য রাসায়নিক পদার্থ। একটানা অনেক দিন ধূমপান ফুসফুসের ক্ষতি করতে পারে এবং লাং

ক্যান্সার, সিওপিডি সহ বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো, আমরা হয়তো ভাবি যে আমরা নিজেরা ধূমপান করছি না তাতেই হয়তো আমাদের ফুসফুস বেঁচে যাচ্ছে, কিন্তু একটা বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, আমরা নিজে ধূমপান না করলেও অন্য কারো ধূমপানের সময় ধোঁয়ার মধ্যে দীর্ঘ সময় থাকলে আমরাও সেই ধোঁয়ার সংস্পর্শে আসি। এটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড স্মোক বা প্যাসিভ স্মোকিং। তাই নিজে সিগারেট না খেলেই ব্যাপারটা কিন্তু মিটে যায় না। বাড়িতে কেউ ধূমপান করলে, বিশেষ করে শিশু, বয়স্ক বা শ্বাসকষ্টের সমস্যা থাকা মানুষদের উপর তার প্রভাব পড়তে পারে। আরও একটা বিষয়, অনেকে বলেন আমি তো দিনে একটা বা দুটোই খাই, কিন্তু শরীরের জন্য ক্ষতিকর জিনিসের ক্ষেত্রে কম মানেই যে নিরাপদ এমনটা কিন্তু একেবারেই সঠিক নয়। ধূমপান ছাড়ার সিদ্ধান্ত যে কোনো বয়সেই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের অনুষ্ঠানের পর আমরা একটু হলেও সচেতন হব আর নিজেদেরকে অবশ্যই ধূমপান থেকে বিরত রাখব। আর শুধু নিজেদেরকেই নয়, আমাদের আশেপাশের মানুষদেরকেও ভালো রাখব। আচ্ছা, এই যে ধূমপান ছেড়ে দেওয়ার ব্যাপারটা শুনতে বেশ সোজা লাগলেও ব্যাপারটা আসলে কিন্তু খুব একটা সোজা নয়। যিনি বহু বছর ধরে স্মোকিং করছেন তাকে শুধু এই একটা কথা বললেই যে তুমি ধূমপান ছেড়ে দাও, তিনি কি পরের দিন ছেড়ে দিতে পারবেন? সবসময় কিন্তু সেটা সম্ভব নয়, কারণ স্মোকিং অনেকের ক্ষেত্রে শুধু একটা অভ্যাস নয়, এর সঙ্গে নিকোটিন ডিপেন্ডেন্সও জড়িয়ে থাকতে পারে। নিকোটিন ডিপেন্ডেন্স অর্থাৎ সিগারেটের নিকোটিন মস্তিষ্কে এমন প্রভাব ফেলে যে শরীর বারবার নিকোটিন চাইতে থাকে, তখন না পেলে অস্থিরতা, খিটখিটে মেজাজ বা মনোযোগে সমস্যা হতে পারে। তাই কাউকে ছাড়াতে হলে শুধু বকাঝকা নয়, দরকার সাপোর্ট। আচ্ছা, এই সিগারেট ছাড়ানোর ব্যাপারে তোমাদের তো আরও কিছু তথ্য বলবো অবশ্যই, তবে এখন শুনে নেওয়া যাক এই গানটা।

শিল্পী অনুপম রায়ের কণ্ঠে গানের পর আর তোমাদের বলছিলাম, দীর্ঘ দিন ধরে যারা ধূমপান করেন তারা কিভাবে এটা ছাড়বেন। ধরা যাক আপনার বাড়ির কেউ স্মোকিং করেন, প্রথম কাজ কি? তাকে অপমান না করা, সবার সামনে ছোট না করা। তাকে ধূমপান ছাড়ার জন্য যে কোনো রকম কথা হয়তো রাগ থেকে বলা হচ্ছে, কিন্তু এতে মানুষটা আরও ডিফেন্সিভ হয়ে যেতে পারেন। তার বদলে বলুন, তুমি যদি ছাড়তে চাও আমি তোমাকে হেল্প করব। এই একটা বাক্য অনেক বেশি পাওয়ারফুল। দ্বিতীয়ত, ট্রিগার চিনতে হবে। অনেকের চা খেলেই সিগারেটের কথা মনে পড়ে, কারোর স্ট্রেস হলে ইচ্ছা করে, কারো বন্ধুদের সঙ্গে আড্ডা মানেই স্মোকিং। তাই তার পরিবারের মানুষ তাকে বলতেই পারেন যে চলো তো আজ চায়ের সঙ্গে সিগারেট না খেয়ে একটু হাঁটতে যাই, অথবা আজ তুমি সিগারেট না খেয়ে আমার সঙ্গে একটু গল্প করো। ছোট পরিবর্তন থেকেই কিন্তু শুরু হতে পারে। আর কেউ যদি সত্যিই ছাড়তে চান কিন্তু একেবারেই পেরে উঠছেন না, তাহলে ডাক্তারের বা ট্রেন্ড হেলথ কেয়ার প্রফেশনালের সাহায্য নিতে উৎসাহ দিন। প্রয়োজনে কাউন্সেলিং, বিহেভিয়ারাল সাপোর্ট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা অন্যান্য চিকিৎসার সাহায্য নেওয়া যেতে পারে। নিজে থেকে র্যান্ডম ওষুধ শুরু করা উচিত নয়, সঠিক পরামর্শ নেওয়াটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো পরিবর্তনের শুরুটা একটা সিগারেট না ধরার মুহূর্ত থেকে নয়, কাছের একজন মানুষের পাশে দাঁড়ানো থেকেই হয়। আচ্ছা, শুধু যে সিগারেট খাওয়া ছেড়ে দিলেই বা আমাদের আশেপাশের মানুষেরা সিগারেট খাওয়া ছেড়ে দিলেই আমাদের ফুসফুস সুরক্ষিত, এমনটা কিন্তু খুব একটা সঠিক নয়। আচ্ছা ধরো, এই যে আমরা খাবার কেনার আগে দেখি সেটা পরিষ্কারভাবে বানানো হচ্ছে কিনা, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে কিনা, বা জল খাওয়ার আগে ভাবি জলটা পরিষ্কার কিনা, কিন্তু বাতাস, বাতাস তো চোখে দেখা যায় না, তাই তার মান নিয়ে আমরা অনেক সময় ভাবিই না। কিন্তু দূষিত বাতাসে নানা জিনিসের ক্ষতিকারক কণা, অন্যান্য ক্ষতিকর দূষক থাকতে পারে যা আমাদের শ্বাসতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শহরে যানবাহনের ধোঁয়া, শিল্পাঞ্চলের দূষণ, ধুলো, কনস্ট্রাকশনের ধুলো সব মিলিয়ে বাতাসের মান খারাপ হতে পারে। আর যাদের অ্যাস্থমা বা অন্য শ্বাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই দূষিত বাতাস সিমটমস বাড়িয়ে দিতে পারে। তাই খুব দূষিত পরিবেশে দীর্ঘ সময় থাকার প্রয়োজন হলে নিজের সুরক্ষার কথা অবশ্যই ভাবা দরকার। যেখানে সম্ভব ধুলোবালি এড়িয়ে চলুন, অতিরিক্ত দূষণের সময় বাইরের পরিবেশে থাকা সম্ভব হলে কমান, প্রয়োজন

উপযুক্ত মাস্ক ব্যবহার করুন আর ঘরের ভিতরের বাতাসও পরিষ্কার রাখুন। ফুসফুস নিয়ে তো গল্প চলতেই থাকছে, আর এখন থাকছে তোমাদের জন্য এই গানটা।

ফিরে এলাম শিল্পী মধুবন্তী বাগচির কণ্ঠে গানের পর। আর আজ গল্প হচ্ছে আমাদের শরীরের এক নীরব যোদ্ধার, যে কিনা 24 ঘন্টা খেটে চলেছে আমাদেরই সুস্থ রাখবে বলে। আচ্ছা, এই যে ধূমপানের কথা হলো বা বাইরের বায়ু দূষণের কথা আমরা শুনলাম, তাহলে কি আমরা বাড়ির ভিতরে সব থেকে সুরক্ষিত? সবসময় কিন্তু তা নয়। রান্নাঘরের ধোঁয়া, ধূপ, আগরবাতির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, ঘর পরিষ্কার করার রাসায়নিক পদার্থ, এসবের কারণে ঘরের ভিতরকার বাতাসও প্রভাবিত হতে পারে। তাই রান্নাঘরে যথেষ্ট ভেন্টিলেশন অর্থাৎ বায়ু চলাচলের জায়গা থাকা গুরুত্বপূর্ণ। জানলা খুলে রাখা, এক্সস্ট ফ্যান ব্যবহার করা, এসব ছোট ছোট অভ্যাস উপকারী হতে পারে। আর একটা কথা, ঘরের গন্ধ সুন্দর করার জন্য যত বেশি ধোঁয়া তত ভালো এমনটা কিন্তু নয়। সুগন্ধি ভালো লাগতেই পারে, কিন্তু আপনার ফুসফুসের জন্য সব

ধরনের ধোঁয়া যে ভালো এমনটাও নয়। এবার আসি অনেক মানুষেরই একটা সাধারণ সমস্যা অ্যাস্থমার কথায়। অনেকেরই কিন্তু অ্যাস্থমা আছে, কিন্তু অনেকে সেটা বুঝতে পারেন না বা স্বীকার করতে চান না। কারোর মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, কারোর উইজিং অর্থাৎ বুকে ঘড়ঘড় শব্দ হয়, কারোর রাতে কাশি বাড়ে, কারোর ধুলো বা পলেনের সংস্পর্শে গেলে সমস্যা হয়। অ্যাস্থমা একটি ক্রোনিক রেসপিরেটরি কন্ডিশন অর্থাৎ দীর্ঘস্থায়ী শ্বাসের সমস্যা, যেখানে শ্বাসনালীতে প্রদাহর কারণে শ্বাস নেওয়া বা বিশেষ করে শ্বাস ছাড়ার সময় সমস্যা হতে পারে, এবং এর লক্ষণও ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোগটি নির্ণয় করা এবং তার সঠিক চিকিৎসা করা। শুধু নিজের মতো করে ইনহেলার শুরু করা বা বন্ধ করা ঠিক নয়। আরও একটা ভুল ধারণার কথা বলি, অনেকে ভাবেন ইনহেলার নিলে বুঝি রোগটা খুব সিরিয়াস। আসলে ইনহেলার অ্যাস্থমার একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। কোন ইনহেলার কতটা এবং কখন ব্যবহার করতে হবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাস্থমার লক্ষণ কিন্তু আসা যাওয়া করতে পারে। অর্থাৎ আজ আপনি একদম স্বাভাবিক আছেন, কিন্তু কোনো বিশেষ ট্রিগার এর পরেই হঠাৎ সিমটমস শুরু হতে পারে। এই যে ট্রিগার ব্যাপারটা ব্যক্তি অনুযায়ী আলাদা হতে পারে, যেমন ধুলোবালি, পরাগ রেণু, পোষা প্রাণীর লোম, সিগারেটের ধোঁয়া, দূষিত বায়ু, ঠান্ডা বাতাস, এমনকি কিছু মানুষের ক্ষেত্রে এক্সারসাইজ করলে বা স্ট্রং পারফিউমের গন্ধেও কিন্তু ট্রিগার হয়। তাই কারোর অ্যাস্থমা থাকলে নিজের ট্রিগার কী সেটা চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সব জিনিস থেকে বেঁচে থাকাটাও দরকার। আর অ্যাস্থমা মানেই জীবন কিন্তু থেমে যাওয়া নয়, সঠিক রোগ নির্ণয়, নিজের ট্রিগার সম্পর্কে সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে অ্যাস্থমাকে অনেক ক্ষেত্রেই ভালোভাবে সামাল দেওয়া যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর কিন্তু আপনাকে জানান দেওয়ার চেষ্টা ক্রমাগত করে যাচ্ছে, তাই শরীরের কথাও শুনতে হবে। ফিরে আসবো আবারও গল্পে, তবে এখন তোমাদের জন্য রইল এই গানটি।

ফিরে এলাম গানের পর, আর আজ কথা বলছি ফুসফুসের স্বাস্থ্য নিয়ে নানা গল্প। ফুসফুসের একটা স্বাভাবিক রোগ অ্যাস্থমা নিয়ে তো কথা বললাম, এবার বলি আরেকটা রোগের কথা। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি সিওপিডি সম্পর্কে ধারণা আছে? সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসে সমস্যার কারণে শ্বাস রোধ হয়ে যাওয়ায় এই রোগের লক্ষণ। নামটা হয়তো অনেকের কাছে কঠিন, সহজভাবে বললে এটি এমন এক ধরনের দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত সমস্যা যেটা কিনা সময়ের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট বাড়তে থাকে। দীর্ঘদিনের ধূমপান সিওপিডির অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। অনেকে দীর্ঘদিনের কাশি বা হাঁপিয়ে যাওয়াকে বলেন বয়স হয়েছে তাই হচ্ছে, সিগারেট খাই তো একটু কাশি হবেই। কিন্তু দীর্ঘদিনের কাশি বা শ্বাসকষ্টকে শুধু বয়স বা অভ্যাস বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। বিশেষ করে সিমটমস যদি দীর্ঘদিন থাকে বা ধীরে ধীরে বাড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আমরা কিন্তু আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে আমরা মূলত এটাই জানলাম যে ফুসফুসের যত্ন মানে শুধু অসুখ হলে চিকিৎসা নেওয়া নয়, অসুখ হওয়ার আগেই নিজের শ্বাসের যত্ন নেওয়া, ধূমপান থেকে নিজেকে দূরে রাখা, অন্যের ধোঁয়া থেকেও নিজেকে এবং পরিবারের মানুষকে যতটা সম্ভব সুরক্ষিত রাখা যায় ততটা সুরক্ষিত রাখা, বাতাসের দূষণ সম্পর্কে সচেতন থাকুন, আর দীর্ঘদিনের কাশি, বারবার শ্বাসকষ্ট বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণকে অবহেলা করবেন না। ঘড়ির কাঁটা বলছে হাতের সময় একেবারেই কম, তাহলে আজকের মতো এই পর্যন্তই। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে তোমাদের সাথে ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। সবাই খুব ভালো থাকো আর কানে অবশ্যই রাখো যুববাণী। আজকের মতো টাটা, যেতে যেতে তোমাদের জন্য এই গানটা।

0: Jeet and Suruchi Singh storms into final of mixed team 10-meter air pistol event at Asian Games in Nagoya, Japan. And defending champions India hold Azerbaijan to draw in 8th round of FIDE Chess Olympiad in Samarkand. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন রজনীকান্তের গান, পরিবেশনায় সৌর শিখা।

সুরশিখার শিল্পীবৃন্দের পরিবেশনায় শুনলেন রজনীকান্তের গান। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। এখন লোকগীতি রীতা বসুর কণ্ঠে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায়। শুনলেন আবহাওয়া সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি। এখন রসধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার।

প্রচলিত কথা সুরে লোকগীতি পরিবেশন করলেন রীতা বসু। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন আবহাওয়া সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। প্রশাসনিক বৈঠক ছাড়াও রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবার কথা। অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সফরকালে মুখ্যমন্ত্রী বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তাকদায় নামরিং চা বাগানে কর্মরত বাগিচা শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া প্রভিডেন্ট ফান্ড মেটাতে উদ্যোগী হয়েছে। শ্রম দপ্তরের হস্তক্ষেপে বাগান কর্তৃপক্ষ প্রভিডেন্ট ফান্ডে বকেয়া মোট 1,21,67,000 টাকার মধ্যে 83,36,000 টাকা

0: জমা দিয়েছে বলে খবর। পুজোর আগেই তাদের হাতে টাকা তুলে দেওয়ার চেষ্টা চলছে। বাকি টাকা আগামী 25 অক্টোবর মধ্যে জমা করে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়েছে বাগান কর্তৃপক্ষ। পুজোর আগেই রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে পরিবহন দপ্তর ইলেকট্রিক ও সিএনজি সহ আরও প্রায় 90টি বাস পথে নামাবে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং গতকাল কলকাতায় দুর্গাপুজো পরিক্রমা 2026-এর সূচনা করে একথা জানান। তিনি বলেন, ইতিমধ্যেই 50টি বাস রাস্তায় নেমেছে। মানুষের স্বার্থে আগামী বছরের মধ্যে প্রত্যেকটি সরকারি বাস শীতাতপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
1: 50টা সরকারি নতুন বাস আমরা নামিয়েছি। পুজোর আগে আমরা চেষ্টা করছি প্রায় 90টা বাস, যেটাদের মধ্যে ইলেকট্রিক বাসও আছে, কিছু সিএনজি বাস আছে, এটা আমরা নামাবো। আমাদের একটা বড় পরিকল্পনা এটাও আছে কি আমরা আগামী বছরের মধ্যে চেষ্টা করব যাতে প্রত্যেকটা বাস আমরা এসি বাস করি। কেন, যা পরিস্থিতি আছে অ্যাটমসফিয়ারে, সে জায়গাটা যদি এসি বাস চলে মানুষের অনেকটা সুবিধা হবে।
0: রাজ্যের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত 2 ভুয়ো চিকিৎসককে বরখাস্ত করেছে স্বাস্থ্য দপ্তর। উত্তম মাইতি এবং ইউসুফ হাসান নামে ওই 2 জন রাজপুর সোনারপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বিহার থেকে জাল নথি এনে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে তারা নাম নথিভুক্ত করেছিলেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। তাদের নথি জাল বলে বিহার মেডিকেল কাউন্সিলও জানিয়ে দিয়েছে। এরপরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন তাদের বরখাস্ত করার চিঠি দিয়েছে। 2 ভুয়ো চিকিৎসককে সাসপেন্ড করার স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম। সংগঠনের সম্পাদক রাজীব পাণ্ডে ওই 2 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
2: 2 ভুয়ো চিকিৎসককে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। একই সঙ্গে আমরা কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, 2 ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নিক এবং এদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং শুরু করুক। দ্বিতীয়ত, যারা এদের সরকারি চাকরিতে ঢুকিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিক। তৃতীয়ত, এই ভুয়ো ডাক্তার তৈরি করার কারখানা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ইমিডিয়েটলি ডিসলভ করা হোক।
0: অতিগভীর নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জেলা, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি চলেছে। আলিপুরে আজ সকাল 6টা পর্যন্ত প্রায় 50 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজও রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
3: ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এসব জেলাতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। বৃষ্টিপাত থাকবে সব জায়গাতে, হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গে।
0: এদিকে উত্তরবঙ্গের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। নিম্নচাপের প্রভাবে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। জল বেড়েছে তিস্তা, মহানন্দা, বালাসন সহ বেশ কয়েকটি নদীতে। তিস্তা পারের বাসিন্দাদের ইতিমধ্যে সতর্ক করেছে প্রশাসন। এদিকে প্রবল বৃষ্টিতে দুধিয়ায় বালাসন নদীর উপর হিউম পাইপের সেতুটি ফের ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেনার তৈরি বেলি ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলাচল করছে। টানা বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের সমস্যায় পড়েছেন পর্যটকরা। দশপ্রবণ এলাকাগুলি নিয়ে জেলা প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনে উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টির তীব্রতা বেড়েছে। বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্র স্নানে জারি হয়েছে বিধিনিষেধ। রাজ্য সরকারের বকেয়া মহার্গ ভাতা একসঙ্গে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
4: রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নোটিফিকেশন প্রকাশ করে বলা হয়েছে 1-4-2008 থেকে 31-12-2015 পর্যন্ত এই যে সময়কালের যে বকেয়া, সেই বকেয়া তারা 100% ইউটিলাইজেশন করে AICPI অনুযায়ী একটা কিস্তিতে মিটিয়ে দেবে। আমরা প্রথমেই সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারকে এই পদক্ষেপের জন্য আমরা অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করছি।
0: স্থানীয় সংবাদ শেষ হলো।

এতক্ষণ শুনলেন তিন তালে তবলা, শিল্পী পণ্ডিত সুজিত সাহা, হারমোনিয়াম সহযোগিতায় হিরণ্ময় মিত্র। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে। শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ প্রথমেই শুনুন উদিত নারায়ণ ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে দিল তো পাগল হ্যায় ছায়াছবির গান।

পরের গানটি 1942 আ লাভ স্টোরি ছায়াছবি থেকে কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

0: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। এশিয়ান গেমসে আজ ভারত আরও একটি সোনা, দুটি রূপো ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে। এ পর্যন্ত ভারত দুটি সোনা সহ 23টি পদক নিয়ে পদক তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। বেঙ্গালুরুতে আজ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ভারত পানামার মুখোমুখি হয়েছে। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। এশিয়ান গেমসে শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। 484.6 স্কোর করে সোনা জেতেন তারা। অন্যদিকে পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে ঐশ্বরী প্রতাপ সিং তোমার, রুদ্রাংশু বালাসাহেব পাতিল ও নীরাজ কুমারের দলটি রূপো পেয়েছে। 1,762 পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থান অধিকার করেন। 1,766 পয়েন্ট নিয়ে চীন সোনা ও 1,751 পয়েন্ট নিয়ে গণতন্ত্রী কোরিয়া ব্রোঞ্জ পেয়েছে। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলভীর সিং রূপো পেয়েছেন। তিনি 28:29.38 সময় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। বাহরিনের বিলহানু

বালিউ সোনা জিতেছেন আলবার্ট কিপটু, পেয়েছেন ব্রোঞ্জ। এদিকে টেবিল টেনিসে মিক্সড ডাবলসে মানুষ শাহ ও দিয়া চিতালের জুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। তারা আজ সেমিফাইনালে চীনের ওয়াং চুকিং শু ইয়াং শাহ জুটির কাছে 8-11, 5-11, 5-11, 2-11 সেটে হেরে যান। পুরুষদের সিঙ্গলসে মানুষ শাহ রাউন্ড

0: ওর পারে সিরিয়ার হেন্ড জাজাকে 11-5, 11-5, 11-8, 8-11, 11-4 সেটে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছেন। আগামীকাল রাউন্ড অফ সিক্সটিনে তিনি মিয়া হারিমোতোর মুখোমুখি হবেন। কবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই ফাইনালে উঠেছে। মহিলাদের দলটি সেমিফাইনালে জাপানকে 48-24 পয়েন্টে হারিয়ে দিয়েছে। এছাড়া পুরুষদের দলটি সেমিফাইনালে থাইল্যান্ডকে 66-28 পয়েন্টে হারিয়ে দেয়। হকিতে ভারতের মহিলা দল চতুর্থ ম্যাচে আয়োজক জাপানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন লাল রেস রেমসিয়ামি, ঈশিকা, নবনীত কৌর। স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসে অনাহত সিং সেমিফাইনালে উঠেছেন। বক্সিংয়ে পুরুষদের 60 কেজি বিভাগে শচীন জর্ডানের আবু জায়েদ মোহাম্মদকে 4-1 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা ও তানিশা ক্লাস্টো জুটি মালয়েশিয়ার সেভেন জেভেন লাই ও সুন হুয়াত গোকে 22-20, 22 গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ভারোত্তোলনে মহিলাদের 61 কেজি ফাইনালে সেরাম নিরুপমা দেবী মোট 217 কেজি ওজন তুলে সপ্তম স্থান দখল করেন। স্ন্যাচ বিভাগে 93 কেজি ও ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 124 কেজি তোলেন তিনি। বেঙ্গালুরু কান্তিরাবা স্টেডিয়ামে আজ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ভারত পানামার মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা এখনও পর্যন্ত গোলশূন্য রয়েছে। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আও ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আজ ফাইনালে বাংলা মণিপুরকে টাইব্রেকারে 3-2 গোলে পরাজিত করেছে। নির্ধারিত সময়ের খেলার ফলাফল ছিল 1-1। খেলার 14 মিনিটে দিয়া বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় মণিপুর। এরপর ম্যাচ করায় টাইব্রেকারে, সেখানে বাংলার হয়ে গোল করেন মৌমিতা মাঝি, সুদীপ্তা মণ্ডল ও পল্লবী বর্মন। বাংলার গোলরক্ষক অন্বেষা নিয়োগী অসাধারণ মুন্সিয়ানায় 2টি পেনাল্টি শট বাঁচিয়ে বাংলার জয় বড় ভূমিকা নেন। আইএফএ সচিব অনির্বাণ দত্ত এই সাফল্য জন্য বাংলা দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানিয়েছেন। পদুচারিতে ভারতীয় এ দল বেসরকারি ক্রিকেট টেস্টে 162 রানে অস্ট্রেলিয়া এ দলকে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। 4 দিনের ম্যাচের আজ শেষ দিনে অস্ট্রেলিয়া এ দলের ইনিংস 200 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে তুষার দেশপাণ্ডে ও সামস মুলানি 3টা করে উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত এ দল 334 ও 199, অস্ট্রেলিয়া এ দল 171 ও 200 রান। মোহালিতে মহিলাদের একদিনের ক্রিকেট ম্যাচে ভারতীয় এ দলের সামনে অস্ট্রেলিয়া এ দল জয়ের জন্য 363 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ভারতীয় এ দল 32 ওভারে 5 উইকেটে 218 রান করেছে। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত্রির 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, শুরু হচ্ছে নানা রঙের গান। আজ প্রথমেই শুনুন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে একটি আধুনিক গান।

গানটি শুনলেন অঞ্জন দত্তর কণ্ঠে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। পরের গানটির শিল্পী কবির সুমন।

ব্যান্ডের গানটি শুনলেন ভূমির পরিবেশনায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। পরের গানটি ছায়াছবির গান, অন্তহীন ছায়াছবিতে গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

অন্তহীন ছায়াছবির গান শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। পরের গানটি শিল্পী রূপম ইসলাম।

0: নানা রঙের গান অনুষ্ঠানের শেষ গানটি শুনুন শিলাজিতের কণ্ঠে।
1: যারা বাঁচতে বাঁচতে আকাশের নিচে, নিজেই নিজেকে পোড়াতেই পারি, খুব কম আছে, তাদের জন্য কি প্রয়োজন সেটা কথা নয়, প্রয়োজন জানা, তারা আছে তাই আগুন বাঁচে। আগুন বাঁচবে আগুনের মতো আগুনের কোলে, আগুনের প্রেমে প্রেমের আগুনে পুড়ে হবে ছাই, পোড়া ছাই পোড়া মন পড়ে থাকে, থাকুক তা বলে, প্রেম ছাড়া কি দিন বদলের গান শোনানো যায়।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন গাইড ছায়াছবির গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের শিল্পী মুকেশ, তিসরি কসম ছায়াছবি থেকে মুকেশের কণ্ঠে শুনুন এই গানটি।

মুকেশের কণ্ঠে শুনলেন তিসরি কসম ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি কুমার শানু ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে

গানটি শুনলেন কুমার শানু ও আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে রাজা হিন্দুস্তানি ছায়াছবি থেকে। পরের গানটি আশা ভোঁসলের কণ্ঠে, ছবির নাম মেরা সায়া।

লত গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। মেরা সায়া ছায়াছবি থেকে পরের গানটি উদিত নারায়ণ ও অনুরাধা পাড়ওয়ালের দ্বৈত কণ্ঠে মান ছায়াছবি থেকে।

পরের গানটি কিশোর কুমার ও গীতা দত্তর দ্বৈত কণ্ঠে, ছায়াছবি হাফ টিকিট।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। কিশোর কুমার ও গীতা দত্তের কণ্ঠে শুনলেন হাফ টিকিট ছায়াছবির গান। পরের গানটি অরিজিৎ সিং ও তুলসী কুমারের দ্বৈত কণ্ঠে, ছায়াছবি তুম বিন টু।

পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন এসপি বালাসুব্রমণিয়াম ও আশা ভোসলে। ছায়াছবি আপ্পু রাজা।

আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন, কুনাল গাঞ্জাওয়ালা ও সুনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে। ভাগ রাম ভাগ ছায়াছবি থেকে।

কুনাল গাঞ্জাওয়ালা ও সুনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে শেষ গানটি শুনুন, ভাগ রাম ভাগ ছায়াছবি থেকে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও আশেপাশের অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল ৯৮%, সবচেয়ে কম ৭৩%। রাত ৮:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার, ৮:৩০ পর থেকে বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝাপসা আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম উপকূল এবং সংযুক্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যা বেড়ে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পরবর্তী ১৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল হতে পারে। এজন্য মৎস্যজীবীদের পরবর্তী ১৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে জানিয়ে দিলাম। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি ও সতর্কবার্তা। এখন আজ শনিবার ২৬শে সেপ্টেম্বর, সারাদিন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬:০০ সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, কথিকা বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর।

ডক্টর অভিজিৎ ঘোষাল, 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব গর্ভ নিরোধক দিবস উপলক্ষে কথিকা গর্ভ নিরোধক ব্যবহার নানা বিকাশ, বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা কথিকা ছাতু ছত্রাক মাশরুম, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর অভিক সামন্ত। 8:05 তুবড়ি কৌতুক নাটিকা তুমি কে আমি অনর্থক, রচনা যতীন্দ্র চতুর্বেদী, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা সুব্রত মজুমদার। 8:20 নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী নীলাদ্রি সেন। 9:00 আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠান সেবা সংকল্প অভিযান। 9:25 জেলার চিঠি। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনায় চয়নিকা ধারা ও দেবার ঘোষা। 12:00 বাংলার মুখ গ্রাম বাকিপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর এবং আধুনিক গান। 1:00 রম্যগীতি। 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহল, শুনবেন এক কলমে দুই নারী উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান কবি ও তাঁর কবিতার সাথে আলাপচারিতা, এ বিষয়ে আদিত্য মান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 সাঁওতালি নাটক, রচনা অজিত মান্ডি, প্রযোজনা রাবণ বাস্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি শিল্পী মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান যুব বন্ধুদের জন্য, সাঁওতালি ভাষায় কথিকা বেনাজেরিয়া মিশনের ভূমিকা, বলবেন সাগেন মান্ডি। থাকবে লোকগীতি ময়না মান্ডি ও সহশিল্পীবৃন্দ এবং মতিলাল হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, পরিবেশ বান্ধব কৃষি বিষয়ে অধ্যাপক ডক্টর মানবেন্দ্র রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তাঁর পরিবার, গ্রামাঞ্চলে মহিলাদের স্বাস্থ্যবিধি, এই বিষয়ে ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 নাটক গোড়া, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 9:30 কবিতার জন্য পরিবেশনায় হিমালয় জানা রাকা দাশগুপ্ত ও রাজদীপ রায়। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান মৃদঙ্গম লয় বিন্যাসম, পরিবেশনায় বিদ্বান ফালেম্বো শ্রীনিবাসন, আকাশবাণী তিরুচিরাপল্লী কেন্দ্রের নিবেদন। তাভিল ঢোলু পরিবেশনায় বিদ্বান চিন্না ভেঙ্কট সুরাইয়া, এটি আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের
নিবেদন। রাত 11টায় কীর্তন শিল্পী প্রণতি সেনগুপ্ত, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোগী, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, 6:35 রামচরিত মানস পর্ব 245, 6:45 শ্যামা সঙ্গীত শিল্পী অভয়পদ চৌধুরী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় প্রিয়স্মা গঙ্গোপাধ্যায়, 8:30 লোকগীতি শিল্পী সৌমিক দাস, 8:50 বেহালা শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 9:10 রাসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান তাপ্তি চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী নীলাদ্রি সেন। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, 5:20 উর্বশী মোহিনী তনুজা মুখোপাধ্যায় উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কহকাসান উপস্থাপনায় সৈয়দ আয়াজ, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের 20 আসরের প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 অর্থাৎ 1008 kHz প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:13 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।